আকাশবাণী কলকাতা, আজ বৃহস্পতিবার, 24শে বৈশাখ 1948 শকাব্দ, 14ই মে 2026 খ্রিস্টাব্দ, 30শে বৈশাখ 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56 হয়ে 57 সেকেন্ড। আজ সূর্যোদয় 5:15 সেকেন্ডে, সূর্যাস্ত 6:05 মিনিট 3 সেকেন্ডে।

0: claimed 43 lives in the last 24 hours. Chief Minister Yogi Adityanath has taken cognizance of the incidents and asked the officials to provide every possible help to the affected people. Our correspondent has filed this report.
1: Maximum deaths have been reported from Bhadohi district, where 15 people lost their lives. More than one dozen people are injured and admitted to different hospitals. Maximum deaths happened due to incidents of lightning, wall collapse and trees falling on people and vehicles due to dust storm and hail storm. Weather suddenly changed yesterday in many parts of the state, and incidents of falling of electric poles and trees have reported from different districts, affecting the power supply and road traffic. Hail storm accompanied with rain have damaged the crops badly. Sushil Chandra Tiwari, Akashwani News, Lucknow.
0: Israeli Prime Minister Benjamin Netanyahu secretly visited the United Arab Emirates and met its president during the war with Iran. According to a statement from Netanyahu's office, the Israeli Prime Minister held talks with the UAE President Sheikh Mohammed bin Zayed Al Nahyan. The statement described the meeting as leading to a historic breakthrough in relations between Israel and the UAE. However, no details of the breakthrough were disclosed. U.S. President Donald Trump arrived in Beijing yesterday evening for a two-day summit with Chinese President Xi Jinping. Iran war, global energy crisis, trade tensions, Taiwan and artificial intelligence are likely to dominate the agenda. In IPL cricket, Royal Challengers Bengaluru RCB defeated Kolkata Knight Riders by 6 wickets in Raipur last night. Put into bat first, KKR posted 192 for 4 in their stipulated 20 overs. In reply, RCB overhauled the target, losing 4 wickets in 19.1 overs, riding on Virat Kohli's unbeaten 105 of 60 balls. Today, Punjab Kings will face Mumbai Indians at the Himachal Pradesh Cricket Association Stadium in Dharamshala at 7:30 p.m. And that's the end of this news bulletin.
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, কৃষি সুপারিশ বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:40 আপনার স্বাস্থ্য শুনবেন কথিকা, গর্ভকালীন শরীর চর্চা বলবেন ডক্টর পুষ্পার্ঘ পাণ্ডা। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় হৈমন্তী দে ও চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মমতা গঙ্গোপাধ্যায়। 8:00 জানা অজানা কথিকা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেলিমেডিসিন শুনবেন দ্বিতীয় পর্ব বলবেন ডক্টর সুপ্তেন্দ্রনাথ সর্বাধিকারী। 8:05 নজরুলগীতি শিল্পী সোহিনী ভট্টাচার্য। 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম অমরজ্যোতি ভট্টাচার্যের সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অনিরুদ্ধ নাথ। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী। 11:00 যুবাণীর অনুষ্ঠান চলতে চলতে উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায় ও মল্লিকা চৌধুরী। 12:00 বেহালায় রবীন্দ্রসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন সন্দীপন গঙ্গোপাধ্যায়। 12:15 লোকগীতি শিল্পী মনিকা রায় কুণ্ডু। 12:35 কৃষকদের জন্য জল হাওয়ার খবর, এরপর গ্রামীণ যুব অনুষ্ঠান, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে নিয়েছেন সুব্রত চক্রবর্তী। দুপুর 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1:50 মহিলা মহল ডাক্তারি পরামর্শ উপস্থাপনায় ডাক্তার রীনা গড়াই দত্ত। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর জন্য রসায়ন বিদ্যা বিষয় নিয়ে রানীশাই বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রঞ্জন সাউ ও সুজন শিক্ষার্থী। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি পরিবেশনায় আন্নারানী মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, অর্কেস্ট্রা সংস্কৃতি এবং সাঁওতালরা, এ বিষয়ে আলোচনায় থাকবেন সিংরাই সোরেন, ডাগরমণি টুডু ও সুতালাল সোরেন। 6:40 কৃষকদের জন্য জল হওয়ার খবর, এরপর কৃষি কথার আসর, শুনবেন প্রাণীবাহিত মনুষ্য রোগ প্রতিরোধে মূল উপায়, এ বিষয়ে ডক্টর সৌরভ চন্দ্রের সাক্ষাৎকার, সঙ্গে থাকবেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 রামায়ণ গান পরিবেশনায় মনীন্দ্রনাথ জানা ও সহশিল্পীবৃন্দ। ৩৭ মিনিটের সমীক্ষা, রাত ৮টায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, ৮টা ১৫ মিনিটে অনুরোধের আসর।

38 মিনিটে অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, তারপর রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা ও নির্মাণ বিষয়ে অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস। তারপরে কথিকা, চিকিৎসা বিজ্ঞানে লেসার, বলবেন ডক্টর সৌরেন্দ্রনাথ সরকার। নটায় শাস্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি ও দাদরা, শিল্পী অনিরুদ্ধ নাথ। 9:30 মিনিটে বাংলা নাটক রামকানায়ের নির্বুদ্ধিতা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ও প্রযোজনা বাণী কুমার। 10:00 স্বাস্থ্য অনুষ্ঠান শ্রবণে স্বাস্থ্য, তাপপ্রবাহের সতর্কতা ও গরমে সুস্বাস্থ্য ও উচ্চ রক্তচাপ বিষয়ে বাইরে থেকে সাক্ষাৎকার নিয়ে এসেছেন রূপময় কোলে। 10:30 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মমতা গঙ্গোপাধ্যায়। 10:45 মিনিটে বেহালা বাজিয়ে শোনাবেন সন্দীপন গঙ্গোপাধ্যায়। 11:10 মিনিটে শাস্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী সোহিনী ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 মিনিটে সুবদ্ধ সঙ্গীত শুনবেন সরোদ, শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। 6:25 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মমতা গঙ্গোপাধ্যায়। 6:35 মিনিটে রামচরিত মানস, শুনবেন 110তম পর্ব। 6:45 মিনিটে শ্যামাসঙ্গীত, শিল্পী সোহিনী ভট্টাচার্য। 7:10 মিনিটে যুবানীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী। 8:30 মিনিটে বেহালা, শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়। 8:45 মিনিটে লোকগীতি, শিল্পী মনিকা রায়কুণ্ডু। 9:30 মিনিটে রাজধারা, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। 10:15 মিনিটে অঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সাদাব। 11:00 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, বেলা 12:00 সুরভি। 12:20 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় দীপাচন্দ। দুপুর 1:10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, বাজিয়েছেন অম্লান হালদার। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মমতা গঙ্গোপাধ্যায়। 5:20 মিনিটে উর্বশী, 6:10 মিনিটে হিন্দি কথিকা, বলবেন প্রীতি মুরারকা। 6:30 মিনিটে গুল গুলশান, 7:10 মিনিটে বেহালা, শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়। 7:30 মিনিটে দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:15 মিনিটে নানা রঙের গান, 9:16 মিনিটে স্পটলাইট। 10:30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তী চট্টোপাধ্যায়। 11:10 মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজ সারাদিনের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন সুবদ্ধ সঙ্গীত, এই অনুষ্ঠানে শুনবেন সরোদ, শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। প্রথমে রাগ ললিত, পরে রাগ টোডি।

প্রথমে ললিত ও পরে টুরি রাগে শুনলেন শরৎ। শিল্পী ছিলেন পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মমতা গঙ্গোপাধ্যায়।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন মমতা গঙ্গোপাধ্যায়। এখন ধারাবাহিক রামচরিত মানস, আজ শুনবেন 110তম পর্ব।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শ্যামা সঙ্গীত, শিল্পী সোহিনী ভট্টাচার্য।

শুনলেন শ্যামা সঙ্গীত, শিল্পী ছিলেন সোহিনী ভট্টাচার্য। শ্যামা সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টসে। একটু পরেই খবর দিল্লি কেন্দ্র থেকে।

স্টুডিওর ঘড়িকাটা বলছে সময় সকাল 7:11। আর এই সময়টা মানে তোমরা জানো যে যুববাণীর কোনো না কোনো বন্ধু তোমাদের সঙ্গে হাজির থাকবে আড্ডার জন্য। ঠিক একইভাবে আজকেও যুববাণীর এই আড্ডায় তোমাদের সঙ্গে হাজির রয়েছি আমি বিতশক। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং নিজের পছন্দের কফি কাপ বা চায়ের কাপ নিয়ে রেডিও টিউন করে আমাদের সঙ্গে আড্ডা দিতে অলরেডি বসে পড়েছো। আর আজকের দিনটা আমাদের বাঙালিদের কাছে খুব খুব খুব আনন্দের দিন, খুব গর্বের দিনও বটে। কারণ আজকের দিনে জন্মগ্রহণ করেছেন এমন একজন মানুষ যার চিন্তা, আদর্শ আর দূরদর্শিতার প্রমাণ তার সমগ্র জীবন। আমরা আজকে তার জীবনের শুধুমাত্র গল্প শুনব না, আমরা তাকে অনুভব করার চেষ্টা করব, একটা সময়কে অনুভব করার চেষ্টা করব, একটা চেতনার জন্মকে অনুভব করার চেষ্টা করব। আজ বিখ্যাত চলচ্চিত্রকার মিলান সেলের জন্মদিন। তিনি তার জীবনের সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাদের সবসময় শিখিয়েছেন লড়াই করতে। মৃণাল সেন শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। আর তার সমস্ত কাজেই প্রকাশ পেয়েছে যে তিনি সবসময় সমানতায় বিশ্বাসী। আজ 14ই মে তার জন্মদিনে কথা বলবো তার জীবন, আদর্শ এবং অবশ্যই তার কর্মকাণ্ড নিয়ে। তোমাদের সঙ্গে যেমনটা বললাম যে রয়েছি তোমাদের বন্ধু বিতশক, আর আগামী 50 মিনিট তুমি থাকবে আমার সঙ্গে গানে গল্পে আড্ডায়। আর যেরকম তোমরা প্রতিদিন জানো যে সুপ্রভাতের আড্ডা মানেই হরেক রকমের বিষয় তোমাদের জন্য নিয়ে আসি, যেরকম থাকে আজকের দিনের যে গুরুত্ব ইতিহাসের পাতায় সেইটা থেকে আজকে যে বিশেষ দিন অর্থাৎ মৃণাল সেনের জন্মদিন, অর্থাৎ তার জীবনের নানান গল্প, এবং একদম শেষে অবশ্যই একটা মন ভালো করা গল্প থাকবে তোমাদের জন্য। আর শুধুমাত্র এখানেই শেষ নয়, আজকে কোন বন্ধু কখন তোমাদের সঙ্গে আড্ডা দেবে সেটাও কিন্তু তোমাদের ছোট্ট করে জানিয়ে দেবো। আর এর জন্য শুধুমাত্র তোমাকে থাকতে হবে আমার সঙ্গে সকাল 8টা পর্যন্ত। যাই হোক, কথা তো চলতেই থাকবে, তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যাদের একটু একটু ঘুম ঘুম পাচ্ছে তারা অনুপম রায়ের এই গানটা শুনে একদম চোখ খুলে আড্ডা দিতে আমার সঙ্গে বসে পড়বে। ফিরে আসছি এই গানটার পর, সবাই সঙ্গে থেকো।

0: কি ঘুম নিশ্চয়ই ভেঙেই গেছে, তাই না? আর যদি না ভাঙে তাহলে আমাদের পরবর্তী আড্ডা তো আছেই, একদম তোমাকে আনন্দে ভরিয়ে দেবে। যাই হোক, গানের পর ফিরে এলাম, তোমাদের সঙ্গে রয়েছে আজকে তোমাদের বন্ধু বিতর্ষক। আর যেরকমটা তোমাদেরকে গানের আগে বলেছিলাম যে ইতিহাসের পাতায় প্রত্যেকটা দিনই কিছু বিশেষ মানুষের জন্য, কিছু বিশেষ ঘটনার জন্য সবসময় বিখ্যাত হয়ে রয়েছে। আর আজকের এই যে অংশে, এই অংশে তোমাদেরকে বলবো সেই রকমই কিছু বিশেষ ঘটনার কথা, সেই রকমই কিছু বিশেষ মানুষের কথা, যার জন্য ইতিহাসের পাতায় আজকের দিনটা এতটা বিশেষ হয়ে রয়েছে। তাহলে চলো বরং শুরুই করি
1: আজ এই দিনে।

1796 সালের আজকের দিনে এডওয়ার্ড জেনার পরীক্ষামূলকভাবে টিকাদানে সফলতা অর্জন করেন এবং এরই মাধ্যমে আধুনিক টিকা ব্যবস্থার ভিত্তি স্থাপিত হয়। তিনি কাউপক্স বা গরুর বসন্ত রোগ থেকে সংগৃহীত উপাদান ব্যবহার করে গুটি বসন্ত প্রতিরোধের পরীক্ষা চালান এবং এই পদ্ধতি পরবর্তীকালে

লে বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞানে গ্রহণ করা হয়। সংক্রামক রোগ প্রতিরোধে এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে। ১৮৪৯ সালের আজকের দিনে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ভাষায় কবিতা ও সাহিত্য রচনা করেন এবং ১৯ শতকে সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। তার লেখায় সমকালীন সমাজ জীবনের নানান দিক প্রতিফলিত হয়েছে এবং বিভিন্ন সাহিত্য পত্রিকায় তার রচনা প্রকাশিত হয়েছে। ১৮৯২ সালের আজকের দিনে অরুণচন্দ্র গুহ জন্মগ্রহণ করেন। তিনি যুগান্তর জলের সঙ্গে যুক্ত ছিলেন এবং ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেন। সরস্বতী প্রেস প্রতিষ্ঠার কাজে তিনি যুক্ত ছিলেন এবং রাজনৈতিক প্রচার ও সংগঠকের ভূমিকাও পালন করেছে সক্রিয়ভাবে। ১৯২৩ সালের আজকের দিনে বিখ্যাত চিত্রনাট্যকার মৃণাল সেন জন্মগ্রহণ করেন। চলচ্চিত্র পরিচালনা, চিত্রনাট্য রচনা, সাহিত্য চর্চার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং বাংলায় সমান্তরাল চলচ্চিত্র আন্দোলনের অন্যতম নির্মাতা হিসেবে পরিচিত হয়েছেন। তার চলচ্চিত্রে সামাজিক পরিবর্তন, রাজনৈতিক বাস্তবতা ও নগর জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও তার বহু কাজ প্রদর্শিত হয়েছে। ১৯৮৪ সালের আজকের দিনে মার্ক জুকারবার্গ জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিষ্ঠা করেন এবং প্রযুক্তি নির্ভর যোগাযোগ ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকালে তিনি এই প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু করেন এবং পরবর্তীকালে এটি বিশ্বব্যাপী ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিণত হয়। ১৯৯৭ সালের আজকের দিনে মানসী চিল্লার জন্মগ্রহণ করেন। তিনি মডেলিং এর সঙ্গে যুক্ত হন এবং ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী হন। চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনার পাশাপাশি তিনি নারী স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা সম্পর্কিত কার্যক্রমেও অংশ নিয়েছেন। ১৯৭২ সালের আজকের দিনে প্রভাবতী দেবী সরস্বতী প্রয়াত হন। তিনি বাংলায় উপন্যাস রচনার সঙ্গে যুক্ত ছিলেন এবং পারিবারিক ও সামাজিক বিষয় নিয়ে লেখালেখি করতেন। তার রচনায় সমকালীন সমাজ ব্যবস্থা ও নারীদের অবস্থান বারবার উঠে এসেছে। ১৯৯৮ সালের আজকের দিনে শওকত ওসমান প্রয়াত হন। তিনি কথা সাহিত্য ও প্রবন্ধ রচনার মাধ্যমে বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখেন। তার লেখায় সামাজিক বৈষম্য, রাজনৈতিক পরিস্থিতি ও মানব জীবনের বিভিন্ন দিক প্রতিফলিত হয়েছে। তিনি শিক্ষক হিসেবেও বহু বছর কাজ করেছেন। ২০২০ সালে আজকের দিনে বিখ্যাত ছোট গল্পকার এবং উপন্যাস লেখক দেবেশ রায় প্রয়াত হন। উপন্যাস ছোট গল্পের পাশাপাশি তিনি প্রবন্ধ রচনার সঙ্গেও যুক্ত ছিলেন এবং বাংলা সাহিত্যে সমাজ ও রাজনীতিভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন। তিস্তা অঞ্চল, উদ্বাস্তু অঞ্চল এবং উত্তরবঙ্গের মানুষের অভিজ্ঞতা তার সাহিত্যে স্থান পায় এবং সাহিত্য গবেষণা ও সম্পাদনার কাজেও বহু বছর তিনি যুক্ত ছিলেন।

তাহলে আজকের এই দিনটা অর্থাৎ আজকের এই 14ই মে এই ঘটনার জন্য অর্থাৎ এই মানুষদের জন্য এবং এই ঘটনার জন্য ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। এই ছিল আজকের দিনের বিশেষ আপডেট তোমাদের জন্য। তবে তবে তবে যে কথাটা বলেছিলাম যে আজকে যে বিশেষ মানুষের জন্মদিন অর্থাৎ মৃণাল সেনের কথা বলেছিলাম, তো সেই মৃণাল সেনের জীবনে বিভিন্ন গল্প বিভিন্ন ঘটনা নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই ফিরবো। তবে তার আগে এই গানটা রইল তোমাদের জন্য, ফিরছি গানের ওপারে।

গানের পর আবারও ফিরে এলাম তোমাদের সঙ্গে, রয়েছে আজকে যৌবনী বন্ধুকে দশক, আর কথা বলছি সুপ্রভাতের আসরে। আর এবারে আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি শুধুমাত্র সিনেমা বানাননি, যিনি সময়ের সঙ্গে লড়াই করেছেন, সমাজকে প্রশ্ন করেছেন, আর মানুষের জীবনের না বলা গল্পগুলোকে পর্দায় তুলে ধরেছেন অসাধারণ সাহসের সঙ্গে। তিনি ছিলেন ভারতীয় সমান্তরাল সিনেমার অন্যতম স্তম্ভ, তিনি ছিলেন প্রতিভাসের ভাষা, তিনি ছিলেন চিন্তার বিপ্লব, আমাদের সবার পরিচিত মৃণাল সেন। এই যে অংশটা, অর্থাৎ এই যে সেগমেন্টটা, এখানে আমরা বরং একটু চেষ্টা করব তার শৈশব সংগ্রাম, রাজনৈতিক চেতনা, সিনেমা নির্ধারণের যে ধরন এবং বিখ্যাত চলচ্চিত্র, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে ভাগ করে নেবার। তো মৃণাল সেন জন্মগ্রহণ করেছিলেন 1923 সালের 14ই মে তৎকালীন অবিভক্ত বাংলার ফরিদপুরে, আজ যে জায়গাটি বাংলাদেশে পড়ছে অবশ্যই। এবং তার পরিবার ছিল মধ্যবিত্ত, তার বাবা ছিলেন আইনজীবী, এবং ছেলেবেলা থেকেই মৃণাল সেন ছিলেন কৌতূহলী এবং পর্যবেক্ষণক্ষম। চারপাশের সমাজ, মানুষের কষ্ট, বৈষম্য, এগুলো খুব অল্প বয়স থেকেই তার মনে প্রশ্ন তৈরি করত। সেই সময় ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে, চারিদিকে স্বাধীনতা আন্দোলনের উত্তাল পরিবেশ। কিশোর মৃণাল সেন দেখেছেন মানুষের সংগ্রাম, দারিদ্র, রাজনৈতিক উত্তেজনা। পরবর্তীতে তিনি পড়াশোনার জন্য চলে আসেন কলকাতাতে। কলকাতায় আসার পর স্কটিশ চার্চ কলেজে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেন, কিন্তু তার জীবনের আসল শিক্ষা হয়েছিল কলেজের বাইরের পৃথিবীতে। কলকাতার কফি হাউস, তাতে রাজনৈতিক আলোচনা, সাহিত্য চর্চা, থিয়েটার, এই সমস্ত কিছু তার চিন্তাভাবনাকে গভীরভাবে প্রভাবিত করত। তবে মজার ব্যাপার জানো, মৃণাল সেন প্রথম জীবনে সিনেমার পরিচালক হতে চাননি, এক সময় তিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করতেন, কিন্তু সেই চাকরিতে তার মন বসল না। তার আরেকটা শখ ছিল, সেইটা হলো তিনি বই পড়তে খুব ভালোবাসতেন, প্রচুর বই পড়তেন, বিশেষ করে বিভিন্ন সিনেমা নিয়ে লেখা বই। আর এরকমই একটি বই তার জীবন বদলে দেয়। সিনেমার নন্দন তত্ত্ব নিয়ে লেখা একটি বই পড়ে তিনি বুঝতে পারেন যে সিনেমা শুধুমাত্র বিনোদনের জন্য নয়, সিনেমা হতে পারে প্রতিবাদের ভাষা, সিনেমা হতে পারে সমাজ পরিবর্তনের অস্ত্র। আর এরপরই তিনি জড়িয়ে পড়েন চলচ্চিত্র জগতের সঙ্গে। যদিও চলচ্চিত্র জগতে তার শুরুটা মোটেও সহজ ছিল না, 1955 সালে তিনি পরিচালনা করেন তার প্রথম ছবি রাতভর, যদিও ছবিটি ব্যবসায়িকভাবে হয়তো সেইভাবে সফল হয়নি। অনেকেই বললেন যে হয়তো এই মানুষটি আর টিকতে পারবেন না, কিন্তু সত্যি বলতে মৃণাল সেন তো ছিলেন অন্নধাতুতে গড়া, তিনি কখনোই ব্যর্থতাকে ভয় পাননি, বরং প্রতিটা ব্যর্থতা থেকে শিখেছেন। এরপর তিনি তৈরি করলেন নীল আকাশের নিচে, এই ছবিটিতে তিনি দেখান এক চীনা ফেরিওয়ালা ও এক বাঙালি নারীর মানবিক সম্পর্ক। সত্যি বলতে এই ছবিটা শুধুমাত্র সিনেমা ছিল না, এটা যেন এক মানবতার গল্প ছিল। ছবিটার বক্তব্য এতটাই তীব্র ছিল যে একসময় এই ছবিটা সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

0: যদিও মৃণাল সেন কখনোই শুধুমাত্র গল্প বলতে চাননি, তিনি তার সমাজকে বিশ্লেষণ করতে চেয়েছেন। তাই তো তার সিনেমায় বারবার উঠে এসেছে মধ্যবিত্তের সংকট, সংগ্রাম, রাজনৈতিক অস্থিরতা, শহুরে একাকিত্ব, শ্রেণী বৈষম্য, ক্ষুধা ও বিদ্রোহ। ঠিক সেরকমই নীল আকাশের নিচে সিনেমার একটা বিখ্যাত গান এই মুহূর্তে রইল তোমাদের জন্য, ফিরে আসছি এই গানের উপরে।
1: ও নদী রে, একটি কথা শুধাই।

গানে পর আবার ফিরে এলাম তোমাদের সঙ্গে। যৌবানীর সুপ্রভাতের অনুষ্ঠানে রয়েছি তোমাদের বন্ধু বিতর্ষক। আর যেমনটা তোমাদেরকে শোনালাম, তার বিখ্যাত সিনেমা নীল আকাশের নিচের একটি বিখ্যাত গান তোমাদেরকে শোনালাম। ১৯৭০ সালের কলকাতা, সেই সময় কলকাতায় রাজনৈতিক অস্থিরতার আগুন জ্বলছে, অর্থনৈতিক সংকট মানুষের জীবনকে নাড়িয়ে দিচ্ছিল। আর এই সময় মিলন সেন তৈরি করলেন তার বিখ্যাত কলকাতা ট্রিলজি। এই ট্রিলজির তিনটে ছবি ছিল, একটা ছিল ইন্টারভিউ, কলকাতা 71 এবং পদাতিক। আর এই ছবিগুলো শুধুমাত্র সিনেমা ছিল না, এইগুলো ছিল সেই সময়ের তলি, যেখানে ইন্টারভিউ সিনেমায় একজন যুবক চাকরির ইন্টারভিউ দিতে যাবে, কিন্তু পশ্চিমী পোশাক না থাকায় সে সমস্যায় পড়ে যায়। এই সাধারণ গল্পের মধ্যে দিয়েই মৃণাল সেন তুলে ধরেন সেই সময়কার ঔপনিবেশিক মানসিকতা। তারপর যেমন ধরো ক্যালকাটা 71, এর মধ্যে তিনি দেখিয়েছিলেন দারিদ্র, দুর্নীতি, ক্ষুধা এবং সমাজের ভাঙন। ছবিটা যেন আদতে সেই

সময়কার শহরের আর্তনাদ। আবার পদাতিক ছবিতে উঠে আসে এক রাজনৈতিক কর্মীর মানসিক দ্বন্দ্ব। বিপ্লব যে শুধুমাত্র রাস্তায় নয়, বরং মনের মধ্যেও হয়, এটাই যেন বারবার করে আমাদের এই ছবিটা বলে দিয়ে গেছে। সত্যি মৃণাল সেনের প্রত্যেকটা সিনেমাই একেবারে আলাদা ছিল, কারণ তিনি কখনোই প্রচলিত নিয়ম মেনে কিছু বানাতেন না। তার ছবিতে বিভিন্ন রকমের স্টাইল দেখা যেত, যেমন ডকুমেন্টারি স্টাইল, বাস্তবে লোকেশানে গিয়ে শ্যুট করা হতো, ক্যামেরার ভাষা বদলে যেত এবং দর্শকদের সঙ্গে সরাসরি কথাও বলা যেত। তিনি বিশ্বাস করতেন যে সিনেমা দর্শককে শুধুমাত্র বিনোদন দেবে না, বরং তাকে ভাবতেও বাধ্য করবে কোনো একটা বিষয়ে। তাই হয়তো অনেক সময় তার সিনেমা সহজে অতটা বোঝা যায় না, কারণ সত্যি বলতে তিনি নিজেই উত্তর দিতে চাইতেন না, তিনি প্রশ্ন তুলতে চাইতেন। মৃণাল সেনের বহু বিখ্যাত ছবির মধ্যে কয়েকটা নাম তোমাদেরকে বলি, যেমন ভুবন সোম। এই ছবিটাকে অনেকেই ভারতীয় সমান্তরাল সিনেমার নতুন যুগের সূচনা বলে মনে করে। একদম কম বাজেটে তৈরি এই ছবিটা জাতীয় পুরস্কার জিতেছিল এবং নতুন ধরনের চলচ্চিত্রের দরজা খুলে দিয়েছিল। এছাড়াও মৃগয়ের কথাও বলা যেতে পারে, এই ছবিতেই প্রথম আত্মপ্রকাশ করেন মিঠুন চক্রবর্তী এবং এই ছবির জন্য মিঠুন চক্রবর্তী জাতীয় পুরস্কার পান। এছাড়াও বলতে গেলে বলা যেতে পারে একদিন প্রতিদিনের কথা, এখানেও এক মধ্যবিত্ত পরিবারের কর্মজীবী মেয়ে রাত্রে বাড়ি ফেরেনি। এই যে রাত্রে বাড়ি ফেরেনি, এক রাতের উদ্বেগের মধ্যেই উঠে আসে সমাজের ভয়, নারীর অবস্থান এবং এক মধ্যবিত্ত মানসিকতা, এটাই ছিল এই সিনেমার মূল বিষয়বস্তু। এছাড়াও খরাজ, অকালের সন্ধানে আরও অনেক সত্যি, মানে সত্যি বলতে সময় শেষ হয়ে যাবে কিন্তু তার সিনেমার নাম শেষ করা যাবে না, কারণ তিনি শুধুমাত্র ভারতের নয় বিশ্ব সিনেমারও একজন গুরুত্বপূর্ণ নির্মাতা ছিলেন। তার বহু ছবি প্রদর্শিত হয়েছে ক্যানেস ফিল্ম ফেস্টিভ্যাল, বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে, বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ভারত সরকার তাকে সম্মানিত করেছে পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার দিয়ে। তার সিনেমা বিশ্বকে বুঝিয়েছিল যে ভারতীয় সিনেমা মানেই শুধুমাত্র গান আর নাচ নয়, ভারতীয় সিনেমা সমাজের গভীরতম সত্য বলতে পারতেন। মৃণাল সেন নিজে বিশ্বাস করতেন যে শিল্প যদি সমাজকে প্রশ্ন না করে তবে সেই শিল্পের প্রয়োজন কি। তাই তিনি কখনোই নিরপেক্ষ থাকার ভান করেননি। তার মতে একজন শিল্পীর দায়িত্ব হলো সময়ের সঙ্গে কথা বলা। তিনি বলতেন, আমি উত্তর দিতে আসিনি, আমি প্রশ্ন তুলতে এসেছি। আর এই একটা বাক্যই যেন তার গোটা জীবন দর্শন। জীবনের শেষ পর্বেও তিনি সিনেমা ও সমাজ নিয়েই ভাবতেন। বয়স বাড়লেও তার চিন্তার ধাম এতটুকুনি কমেনি। 2018 সালের 30শে ডিসেম্বর কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শুধুমাত্র ভারত নয় বরং বিশ্বের চলচ্চিত্র জগৎ শোকাহত হয়, কারণ একজন পরিচালক নয়, একটি যুগের অবসান ঘটেছিল সেই দিনটি। আজকের পৃথিবীতে তাই মৃণাল সেন ভীষণ ভীষণ প্রাসঙ্গিক, কারণ আজও সমাজের বহু জায়গায় রয়েছে বৈষম্য, ভয় আর বিভাজন। তাই তার সিনেমা আজও সেই প্রশ্নগুলোর মুখোমুখি আমাদের দাগ করায়। তার কাজ আমাদের শেখায় যে চুপ করে থাকাই সমাধান নয়, প্রশ্ন করতে জানতে হবে, ভাবতে জানতে হবে। শুধুমাত্র একজন চলচ্চিত্র পরিচালক নয়, তিনি একজন চিন্তাবিদও ছিলেন, একজন সমাজ বিশ্লেষকও ছিলেন। তার ক্যামেরা শুধুমাত্র ছবি তোলেনি, আদতে তিনি সময়কে ধরতে চেয়েছিলেন। তাই তার সিনেমা হয়তো সবসময় সহজ ছিল না, কিন্তু সত্য তো সবসময় সহজ হয় না, তাই না? তাই আজ যখন আমরা তার সিনেমা দেখি তখন মনে হয় যে এই মানুষটি যেন আজকের সমাজ নিয়েই কথা বলছেন। তাই তিনি কখনোই আমাদের কাছে অতীত নয়, বরং সবসময় জীবন্ত। তার প্রথম সিনেমা রাতভর থেকে এই মুহূর্তে তোমাদের জন্য থাকলো একটা বিখ্যাত গান শ্যামল মিত্রের কণ্ঠে। ফিরে আসছি গানের পর।

রাতভরের একটা বিখ্যাত গান শুনে ফিরে এলাম যুবানির আড্ডায়। আজকে তোমাদের সঙ্গে এই সুপ্রভাতের আসরে রয়েছি আমি, তোমাদের বন্ধু বিতর্ষক। আর যেরকমটা একদম শুরুতে বলেছিলাম যে প্রত্যেক দিন আমরা অনুষ্ঠান শেষ করি একটা সুন্দর গল্প নিয়ে, একটা মোটিভেশনাল গল্প নিয়ে। আর আজকেও তোমাদের জন্য একদম শেষ পাতে রয়েছে এরকমই একটা খুবই সুন্দর গল্প, এবং আজকের গল্পটা মহাভারত থেকে। তাহলে চলো আজকের গল্পটা বরং শুরুই করি। কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়েছে বহু বছর, পাণ্ডবদের জীবনে শান্তি ফিরেছে বটে, কিন্তু সেই শান্তির ভাজে লুকিয়ে আছে যুদ্ধের দগদগে স্মৃতি। মৃত্যুর চিহ্ন এখনো ঝরে পড়ে রাত্রের নিস্তব্ধতায়, গাণ্ডীব ধ্বনির মতো, ভীমের গর্জনের মতো, কর্ণের নিঃশ্বাসের মতো। একসময় রাজমহলে বসে যুধিষ্ঠির ভাবতেন, এই সমস্ত রক্তপাত সত্যিই কি প্রয়োজনীয় ছিল? যদিও সময় ধীরে ধীরে তার ক্ষত সরিয়ে দেয়।

নতুন পথে যাত্রা শুরু করা। সেদিন ভোরে পাণ্ডবরা সাদা কাশফুলের মতন সাদা পোশাক পরে রাজপ্রাসাদ ছাড়লেন। তারা রাজকীয় বস্ত্র, অলংকার, উপঢৌকন কিছুই সঙ্গে নিলেন না, নিলেন শুধু ভক্তদের আশীর্বাদ, আর নিজেরা নিলেন শান্তির প্রতিজ্ঞা। হস্তিনাপুরের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এলেন, তাদের চোখে জল, কণ্ঠে কাঁপন। মানুষ ভিড় করে এসে বলেছিল, আমাদের রাজা ফিরে আসবেন তো? কেউ কেউ বলেছিল, আমাদের রানী দ্রৌপদী আবার ফিরে এসো। আর এই চরম আবেগঘন বিদায়ের মধ্যেই একটি ক্ষীণ কাঁপা শব্দ শোনা গেল, একটি সারমেয় বা কুকুর। রাস্তার ধুলো জমা ছেঁড়া পাতলা চামড়া গায়ে যার পাঁজর বেরিয়ে গেছে, কিন্তু চোখ দুটো অবিশ্বাসে ভরা। কুকুরটা দূর থেকে পাণ্ডবদের দেখছিল, মানুষ তাকে বারবার তাড়িয়ে দিচ্ছিল, কিন্তু সে যেন ছায়ার মতন দাঁড়িয়েছিল। যুধিষ্ঠির চোখ ফেরাতেই কুকুরটি কেঁপে উঠল, যেন অনুরোধ করছে, তোমরা কি এ যাত্রায় আমাকে সঙ্গে নিতে পারো? যুধিষ্ঠির কোনো দ্বিধা না করেই বললেন, এসো, যদি ইচ্ছে হয় আমার সঙ্গে যেতেই পারো। ভীম যুধিষ্ঠিরকে বলল, দাদা, কুকুরকে সঙ্গে নেব আমরা, সামনে পাহাড়, তুষার, ঝড়, সে কি আদৌ টিকবে? যুধিষ্ঠির বললেন, যে সঙ্গ চেয়েছে তাকে পথ থেকে সরানো আর যাই হোক ধর্ম নয়। কুকুরটি যুধিষ্ঠিরের পায়ের কাছে এসে মাথা নত করল, আর এভাবেই পথ চলা শুরু হলো। যাত্রা কিছুদিন পর হিমালয়ের পাদদেশে পৌঁছাতেই কঠিন পথ শুরু হলো। পাথর, বরফ আর ঠান্ডা বাতাসে প্রতিটা পদক্ষেপ যেন হয়ে উঠল সংগ্রামের মতো। একসময় দ্রৌপদী পা ফসকে গেল, তিনি ধীরে ধীরে পড়ে গেলেন। ভীম চিৎকার করে উঠল, কিন্তু যুধিষ্ঠির পেছনে তাকালেন না। ভীম দৌড়ে গিয়ে বলল, দাদা, তুমি দাঁড়াও, তুমি থামছো না কেন? যুধিষ্ঠির বললেন, দ্রৌপদী তার জীবনে অর্জুনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আর সেই পক্ষপাতের ফলই তিনি ভোগ করলেন। চলো আমরা আবারও উপরে চলি। কুকুরটিও দ্রৌপদী পড়ে যাওয়ার জায়গায় এক মুহূর্ত ঘ্রাণ নিল, তারপর আবার যুধিষ্ঠিরের সঙ্গে হাঁটতে লাগল। যাত্রা যত কঠিন হচ্ছিল, সত্য ততই সামনে চলে আসছিল কঠিন হয়ে। এরপর সহদেব প্রথম পতিত হল নিজের কর্মের কারণে। নকুল তার রূপ নিয়ে অহংকার করতেন, সেটাই তাকে দগ্ধ করল। অর্জুনও মহাবীর প্রণত অস্ত্র হাতে পড়ে গেলেন নিজের অতিরিক্ত আত্মবিশ্বাসে। প্রত্যেকবারই ভীম জিজ্ঞেস করত, দাদা, তুমি কাউকে বাঁচানোর চেষ্টা করছো না কেন? যুধিষ্ঠির বলতেন, কেউ নিজের সত্যকে এড়াতে পারে না, কর্মফল থেকে আদতে কারোরই রক্ষা নেই। তবে যুধিষ্ঠির কখনো সেই কুকুরটিকে দূরে সরাননি। যুদ্ধের মাঠে যত মানুষ ভয় পালিয়েছে, এই পথ হারা কুকুরটি শেষ পর্যন্ত কিন্তু সঙ্গ ছাড়েনি। ভীমেরও পতন হলো, এবং সেই পতনে ছিল সর্বশেষ। পতনের সময় সে বলল, দাদা, আমি কি ভুল করেছি? যুধিষ্ঠির শান্তভাবে বললেন, তোমার শক্তির অহংকারই তোমার পতনের কারণ ভীম। শেষ পর্যন্ত যুধিষ্ঠির এবং কুকুর এই দুই রইলেন। হিমালয়ের সর্বোচ্চ শিখরে পৌঁছে যুধিষ্ঠির দাঁড়ালেন। বিশাল শূন্য আকাশ, পর্বতের ঠান্ডা বাতাস, নিচের কুয়াশার সাগর। ঠিক সেই সময় আকাশ চিরে নেমে এলো সোনার রথ, ইন্দ্রের রথ। ইন্দ্র বললেন, যুধিষ্ঠির, তোমার লক্ষ্য পূরণ হলো, তুমি মৃত্যুহীনভাবেই স্বর্গে প্রবেশের যোগ্য, ওঠো আমার রথে। যুধিষ্ঠির রথের সিঁড়িতে পা দিয়েই পিছন থেকে শুনলেন কুকুরের কাঁদো কাঁদো ডাক। যুধিষ্ঠির বললেন, ও আমার সঙ্গে আসবে। ইন্দ্র বিস্মিত হয়ে বললেন, পশুকে তো সঙ্গে স্বর্গে নেওয়া যাবে না। যুধিষ্ঠির বললেন, সে আমার সঙ্গী, আমাকে সে কখনোই একা ছেড়ে যায়নি, আমার সব ভাই যখন পড়ে গেছে সে আমার সঙ্গে ছিল, তার প্রতি অমানবিক আমি অন্তত হতে পারবো না, তাই তাকে ছাড়া আমি স্বর্গে যেতে পারবো না। ইন্দ্র বললেন, যুধিষ্ঠির, তুমি এমন সামান্য কারণে স্বর্গ ত্যাগ করবে? যুধিষ্ঠির উত্তর দিলেন, যে স্বর্গে সহানুভূতি নেই, করুণা নেই, বিশ্বস্ততার মূল্য নেই, সেই স্বর্গ আর যাই হোক আমার নয়। আর এইটার পরে কুকুরটি হঠাৎ করেই আলো ছাড়িয়ে রূপান্তরিত হল। সামনে দাঁড়ালেন ধর্মরাজ, যুধিষ্ঠিরের পিতা। তিনি বললেন, যুধিষ্ঠির, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, সত্যিকারের ধর্ম কি তা মানুষ আচরণ

সামনে দেখায় কথায় নয়। তুমি প্রমাণ করলেন যে তোমার হৃদয়ই তোমার সর্বোচ্চ শক্তি। ইন্দ্র মাথা নত করলেন। ধর্মরাজ বললেন, যে সহানুভূতিকে ধর্মজ্ঞান করেছ, যে বিশ্বস্ততার মর্যাদা রক্ষা করতে পারছে, সে অবশ্যই স্বর্গের যোগ্য। যুধিষ্ঠির, এবার এসো, তোমার পত্রপাঠ তুমি শেষ করেছ। আর এভাবেই যুধিষ্ঠির স্বর্গে প্রবেশ করলেন, কোনো অস্ত্র নিয়ে নয়, কোনো বিজয়োল্লাস নিয়ে নয়, বরং সত্য, করুণা এবং বিশ্বস্ততার মহিমা নিয়ে। এই গল্প আমাদেরকে শেখায় যে সত্যিকারের মহত্ত্ব কেবলমাত্র জ্ঞান বা ক্ষমতায় নয়, আচরণে হয়। যে মানুষ সঙ্গীকে ত্যাগ করে সে স্বর্গের পথপ্রাপ্তি নয়। আর ধর্ম মানে শুধুমাত্র শাস্ত্র নয়, বরং মানুষের হৃদয়। তবে স্টুডিওর ঘড়ি কাটা এবারে বলছে যে আজকে আমার সময় শেষ। তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম তোমাদের বন্ধু বিতোষক। আর যেতে যেতে ক্যাকটাসের কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।

বেহালা বাজিয়ে শোনালেন সন্দীপন গঙ্গোপাধ্যায়, আকাশবাণী কলকাতা। সঞ্জয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আজ 14 মে সন্ধে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আই ভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শুনলেন আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী মনিকা রায় কুণ্ডু, প্রচলিত লোকগীতি।

প্রচলিত লোকগীতি শুনলেন মনিকা রায় কুণ্ডুর কণ্ঠে, আকাশবাণী কলকাতা। সঞ্জয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব আজও চলবে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ নেন। বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা আগামীকাল। সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর নিধন করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 কার্যকর করতে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানে বলা হয়েছে, শুধুমাত্র পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে লিখিত সম্মতি দিলে সংশ্লিষ্ট পশু নিধনের উপযুক্ত বলে শংসাপত্র দেওয়া যেতে পারে। তবে পশুটির বয়স 14 বছরের বেশি হতে হবে এবং বার্ধক্য, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য ব্যাধির কারণে সে স্থায়ীভাবে কাজ করতে অক্ষম হলে নিধনের অনুমতি মিলবে। পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন বলে নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। বিধানসভায় গতকাল তিনি সাংবাদিকদের বলেন, যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের অন্তর্ভুক্ত নন তাদের জন্য একটি পৃথক পোর্টাল খোলা হচ্ছে, সেখানেই তারা সহজে নাম নথিভুক্ত করতে পারবেন। 1 জুন থেকেই প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে।
1: যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে, যাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না।
0: চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। আজই পরীক্ষার্থীদের মার্কশিট ও সার্টিফিকেট দেবে স্কুল। result.wb.gov.in, www.indiaresults.com ইত্যাদি ওয়েবসাইটে পরীক্ষার ফল জানা যাবে। এবারই প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতেই পূর্ণাঙ্গ মেধা তালিকা তৈরি এবং পাশ ও ফেল নির্ধারিত হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি 2016 প্যানেলে অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ফেরানোর ব্যাপারে সক্রিয় হয়েছে রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর সব জেলাশাসকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। নিয়োগে দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট গত বছর 3রা এপ্রিল এসএসসির প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ফেরাতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই নির্দেশ কার্যকর না হওয়ার অভিযোগে আদালত অবমাননার মামলাও দায়ের হয়। বেতন ফেরানোর নির্দেশ কার্যকর করে জেলাশাসকদের স্কুল শিক্ষা দপ্তরকে রিপোর্ট দিতে হবে। সিপিআইএম এর প্রাক্তন সাংসদ, কলকাতা পুরসভার 5 বারের পুর প্রতিনিধি ও মেয়র পরিষদ সুধাংশু শীল প্রয়াত, বয়স হয়েছিল 81 বছর। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য দুপুর 2টায় বৃন্দাবন স্ট্রিটের দলীয় কার্যালয়ে তাঁর মরদেহ শায়িত রাখা হবে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছেন সুজাতা মণ্ডল। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস ছাড়ার কথাও ঘোষণা করেছেন তিনি। বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে গিয়ে গতকাল তিনি পদত্যাগপত্র জমা দেন। বিবেকের দংশন থেকে তৃণমূল কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত বলে সাংবাদিকদের জানান সুজাতা। তাঁর দাবি, দলের অন্দরে কথা বলার সুযোগ ছিল না। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতলেও তিনি দল ছাড়তেন বলে জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় সরকারি নথি পড়ানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, গতকাল পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধান অনুরাধা দাস ও তাঁর স্বামী গুরুত্বপূর্ণ ফাইল ও কাগজপত্র পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীরা এসে পঞ্চায়েত প্রধানকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। সরকারি অর্থ আত্মসাৎ এবং দুর্নীতির তথ্য নষ্ট করতেই সেগুলি পোড়ানোর চেষ্টা হয় বলে এলাকাবাসীর দাবি। অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে উত্তর চব্বিশ পরগনার বরানগরে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শান্তনু মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু ওরফে মেজো ফ্ল্যাটে ভাড়াটের সমস্যা মেটানোর নাম করে টাকা তুলত বলে অভিযোগ। পূর্ব বর্ধমানের গোলঘর, ঘোষপাড়ায় তোলা আদায় এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক তৃণমূল কংগ্রেস নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত শিবশঙ্কর ঘোষ ওরফে শিবুকে গতকাল বর্ধমান আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ

হেফাজত হয়েছে। এদিকে জেলারি কাটোয়ায় অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে তৃণমূল কংগ্রেসের দুই নেতা সহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। জামালপুরে ভোট পরবর্তী সময়ে অশান্তি ছড়ানো এবং হিংসায় জড়িত থাকার অভিযোগে দুই তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ভোটের আগে উস্কানিমূলক মন্তব্য এবং ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ধৃত বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে গতকাল ব্যাংশাল আদালতে তোলা হলে 16 মে পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ একাধিকবার তাকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। স্থানীয় সংবাদ শেষ হলো।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন ভীম পলশ্রীর আগে বেহালা, শিল্পী অম্লান হালদার, তবলাবাদক তরুণ রায়, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। ঘড়ির কাঁটায় এখন

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মমতা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

এতক্ষণ শুনলেন বেহালা, শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শেষ হল দর্পণ। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টসে, এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন হিন্দি ছায়াছবির গান, ছায়াছবি থ্রি ইডিয়টস, শিল্পী সনু নিগম ও শ্রেয়া ঘোষাল।

সঞ্জয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরেই খেলার খবর।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ধর্মশালায় আজ IPL এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে পাঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠিয়েছে। CAB প্রথম ডিভিশন ক্রিকেট লীগের ফাইনালে তৃতীয় দিনে টাউন ক্লাবের বিরুদ্ধে মোহনবাগান 7 উইকেটে 290 রান করেছে। দুবারের অলিম্পিক পদকজয়ী PV সিন্ধু এবং পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে। ISL ফুটবলে মোহামেডান স্পোর্টিং আগামীকাল কলকাতায় মুম্বাই সিটি FC বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। ধর্মশালায় আজ IPL এর ম্যাচে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্স এর মুখোমুখি হয়েছে। টসে জিতে মুম্বাই পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঞ্জাব 8 ওভারে 1 উইকেট হারিয়ে 67 রান করেছে। 11 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে পাঞ্জাব পয়েন্ট তালিকা চতুর্থ স্থানে রয়েছে। সমসংখ্যক ম্যাচে 6 ম্যাচে পয়েন্ট সংগ্রহ করে মুম্বাই রয়েছে 9ম স্থানে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল IPL এর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংস এর মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। 11 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে চেন্নাই লীগ তালিকায় পঞ্চম এবং সমসংখ্যক ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লখনৌ 10ম তথা সর্বশেষ স্থানে রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে গতকাল IPL ক্রিকেটে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড করেছেন বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার 278টি ম্যাচ খেলার রেকর্ড ছাপিয়ে গেছেন তিনি।

0: এ নিয়ে তিনি আইপিএলে 279টি ম্যাচ খেললেন। এছাড়াও আইপিএলে এক মরশুমে 400 বা তার বেশি রান করাতেও রেকর্ড করেছেন কোহলি। এই নিয়ে কোহলি সর্বাধিকবার মোট 12টি মরশুমে 400 বা তার বেশি রান করলেন। বৈভব সূর্যবংশী শ্রীলঙ্কায় আসন্ন ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজের জন্য 15 সদস্যের ভারতীয় এ দলে অন্তর্ভুক্ত হয়েছেন। এই সিরিজে ভারতীয় এ দল শ্রীলঙ্কার এ দল এবং আফগানিস্তানের এ দলের বিরুদ্ধে খেলবে। এই প্রথমবার ভারতের সিনিয়র দলে সুযোগ পেলেন 15 বছরের বৈভব। আগামী মাসে তিলক বর্মার নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজ খেলবে ভারত। সিরিজ শুরু হবে 9 জুন, চলবে 21 জুন পর্যন্ত। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সিএবি প্রথম ডিভিশন ক্রিকেট লীগের ফাইনালের আজ তৃতীয় দিনে টাউন ক্লাবের বিরুদ্ধে মোহনবাগান প্রথম ইনিংসে 7 উইকেটে 290 রান করেছে। বিবেক সিং 75, শাকির হাবিব গান্ধী 51 রান করেছেন। মোহনবাগান এখন টাউন ক্লাবের চেয়ে 113 রানে পিছিয়ে। টাউন ক্লাব প্রথম ইনিংসে করেছিল 403 রান। দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু এবং পুরুষদের বিভাগে ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। বিশ্ব ক্রমতালিকায় দ্বাদশ স্থানে থাকা সিন্ধু মাত্র 28 মিনিটের লড়াইয়ে ডেনমার্কের আমলি সোলসকে 21-21, 15 ব্যবধানে হারিয়ে দেন। এর আগে প্রথম রাউন্ডে সিন্ধু চীনা তাইপের তুং শিউ তুংকে পরাজিত করেছিলেন। কোয়ার্টার ফাইনালে সিন্ধু এবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের আকানি ইয়ামাগুচির মুখোমুখি হবেন। অন্যদিকে পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ বাছাই সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি মালয়েশিয়ার ব্রায়ান চেরেমি গুন্টিং এবং মোহাম্মদ হাইকালকে পরাজিত করে শেষ 8-এ নিজেদের জায়গা নিশ্চিত করেছেন। মার্কিন টেনিস কিংবদন্তি ভেনাস উইলিয়ামস আবারও গ্র্যান্ড স্ল্যামের কোর্টে ফিরছেন। 45 বছর বয়সী ভেনাস আসন্ন ফরাসি ওপেনের টেনিসের মেয়েদের ডাবলসে খেলবেন। তিনি জুটি বাঁধছেন মার্কিন খেলোয়াড় হেইলি ব্যাপটিস্টের। ফরাসি ওপেন কর্তৃপক্ষ গতকাল মেয়েদের ডাবলসের খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। রোলাগারোর এই মর্যাদাপূর্ণ ক্লে কোর্ট টুর্নামেন্টটি আগামী 24 মে শুরু হচ্ছে। তবে ভেনাস এবার সিঙ্গলস বিভাগে অংশ নিচ্ছেন না। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল আইএসএল ফুটবলের ম্যাচে মোহামেডান স্পোর্টিং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। হকি ইন্ডিয়া অভিজ্ঞ ফরাসি কোচ ফ্রেডেরিক শোয়েজকে ভারতীয় জুনিয়র পুরুষ হকি দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে। 2036 সালের অলিম্পিককে সামনে রেখে শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য দেখেই এই সিদ্ধান্ত। শেষ করার আগে খেলার খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ধরমশালায় আজ আইপিএলের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে পাঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠিয়েছে। সিএবি প্রথম ডিভিশন ক্রিকেট লীগের ফাইনালের তৃতীয় দিনে টাউন ক্লাবের বিরুদ্ধে মোহনবাগান 7 উইকেটে 290 রান করেছে। আইএসএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং আগামীকাল কলকাতায় মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। খেলার খবর শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা, এখন নানা রঙের গান। প্রথমে আধুনিক গান, শিল্পী অপরেশ লাহিড়ী।

বৈশাখ মাস, শেষ পর্যায়ে এসেছি আমরা। হ্যাঁ, কিন্তু এবার কিন্তু গরম তেমন মালুম হয়নি এখনো, কি তাই তো? মাঝে মাঝে এই বৃষ্টির ছোঁয়ায় তাপমাত্রাটা একটু নেমেই আছে, কিন্তু সারা দিনের পর সন্ধ্যাবেলার একটু হাওয়া গরমকালে তার অনন্য অনুভূতি ভোলার নয়। নির্মলা মিশ্রর কণ্ঠে শুনুন সেই গান।

শুনছেন নানা রঙের গান সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আচ্ছা, এই যে রূপের বর্ণনা, এই রূপের বর্ণনা যুগে যুগে কালে কালে হয়ে এসেছে, কিন্তু সময়ের বাঁকে বাঁকে সেটা বদলেও গেছে। এই সময়ে তা কেমন কেমন করে রূপসীদের রূপ বাংলা গানে ছায়া ফেলেছে দেখুন ভূমির পরিবেশনায়।

0: শুরু হয়েছিল গরমের কথায়। গরমে বাঙালি কোথায় যায়? দার্জিলিং তো অবশ্যই তার তালিকায় থাকেই। তা সেই দার্জিলিং যাত্রাই শেষ হোক আজকের নানা রঙের গান, রাহুল দেব বর্মন ও সহশিল্পীরা।
1: তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে
2: আয়।
1: এবার পুজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি?

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ে ঘোষণা করেছে। কেরালামে কংগ্রেস নেতা ভিডি সতীশন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার তৈরির দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব আজ শেষ হয়েছে। আগামীকাল অধ্যক্ষ নির্বাচন। উত্তরপ্রদেশে প্রবল প্রাকৃতিক দুর্যোগে 70 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে জয়ের জন্য 201 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। আজ নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাকে তুলে ধরার ক্ষেত্রে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলোর বিদেশমন্ত্রীদের অবসরে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্বব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত, আলোচনা ও কূটনীতির গুরুত্বকে বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কাজে ব্যবহার করা যেতে পারে।
1: Our discussions must advance sustainable development while upholding principles of equity and common but differentiated responsibilities. Technological advancements are reshaping the global landscape. It can be leveraged for good governance and inclusive growth. Peace and security remain central to the global order. Recent conflicts only underline the importance of dialogue and diplomacy. There is also a deeply shared interest in strengthening cooperation against terrorism.
0: ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। বিদেশমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, অনেক দেশ এখনও জ্বালানি, খাদ্য, সার এবং স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজিয়োনো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামোলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল

ভাবনা হলো স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। আগামীকাল সম্মেলনের দ্বিতীয় দিনে ব্রিকস অ্যাট 20 শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্ব শাসন ব্যবস্থা ও বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে তার এই সফর হবে 6 দিন। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও নানান বিষয়ে মতবিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্র এবং মানুষ মানুষের সংযোগের বিষয়টিও স্থান পাবে তাদের আলোচ্যসূচিতে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। এর আগে তিনি 2017 সেখানে যান। প্রধানমন্ত্রীর এবারের সফরে প্রতিরক্ষা, নিরাপত্তা, উদ্ভাবন, পরিবেশবান্ধব হাইড্রোজেন, সেমিকন্ডাক্টর ও জলসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবারে সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েনও উপস্থিত থাকবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছাবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকেও 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারল্ড বি ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী জোনাসের গর স্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্য ও গবেষণা সম্মেলনেও যোগ দেবেন শ্রী মোদী। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেল্লা, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনের সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। নির্বাচন কমিশন আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছেন। এবার 16 রাজ্য এবং 3 কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে যে রাজ্যগুলি অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ। উল্লেখ্য, প্রথম পর্বে বিহার এবং দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এসআর প্রক্রিয়া চলে। কেরালে কংগ্রেসের প্রবীণ নেতা ভি ডি সতীশন আজ সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকারের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানিয়েছেন। এর আগে তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধানসভা দলের বৈঠকে ভি ডি সতীশনকে সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করা হয়। খবর অনুযায়ী সংসদীয় দলের এই বৈঠকে অপর প্রবীণ নেতা রমেশ চেন্নিথালা উপস্থিত ছিলেন না। অন্যদিকে বিদায় মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন সিপিএম এর বিধানসভা দলের নেতা নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় দিনে আজ সকাল থেকে দুদফায় 11 জেলার 140 জন বিধায়ক শপথ নেন। উল্লেখযোগ্য বিধায়কদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আউশগ্রামের বিধায়ক কলিতা মাঝিও শপথ নেন। উল্লেখ্য, দুদিন মিলিয়ে মোট 290 জন বিধায়ক শপথ নিলেন। প্রথম দিনে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ গ্রহণ করেন। 293 জন জয়ী সদস্যের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে এবং হুমায়ুন কবির রেজিনগর আসন ছাড়বেন বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে চণ্ডীতলার সাথী খন্দকার আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তিনি শপথ নিতে পারেননি। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচন আগামী 21 মে। আগামীকাল নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষ ইতিমধ্যে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ
প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। মহারাষ্ট্র বিধান পরিষদের নবনির্বাচিত 10 জন সদস্য আজ সকালে উচ্চকক্ষের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। মুম্বাইয়ের বিধান ভবনের সেন্ট্রাল হলে বিধান পরিষদের চেয়ারম্যান অধ্যাপক

সিলসিলা ছায়াছবির গান শুনছেন। এবারে পরপর কয়েকটি গান লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও সহশিল্পীদের কণ্ঠে, পরপর দুটি গান।

সিলসিলা ছায়াছবির গান শুনছিলেন আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এবারে ছবি পাপা কেতে, প্রথম শিল্পী উদিত নারায়ণ।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আজ শুনলেন সিলসিলা ও পাপা কহতে হ্যায় ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার আশপাশের অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সবচেয়ে বেশি পরিমাণ ছিল ৮৭% এবং সবচেয়ে কম পরিমাণ ছিল ৫০%। গত ২৪ ঘন্টায় কলকাতা ও তার আশপাশের অঞ্চলে বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন। এখন আপনাদের জানিয়ে দিই, ১৫ মে ২০২৬ শুক্রবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ৬টায় সুভাষিত শুনবেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। ৬টা ৫ মিনিটে সঙ্গীতাঞ্জলি, ৬টা ৩০ মিনিটে আজকের চাষবাস কথিকা জৈব চাষ বলবেন ডক্টর সৈকত কুমার বসু, ৬টা ৪০ মিনিটে আপনার স্বাস্থ্য রক্তে চিনি ও হৃদরোগ এ নিয়ে বলবেন স্বয়ম্ভু মুখোপাধ্যায়, ৬টা ৪৫ মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও সৌরভ সাহা, ৭টা ৪৫ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেন, ৮টায় জানা অজানা। ডিজিটাল সংযোগপথের সুরক্ষা এই নিয়ে বলবেন পার্থ সরকার, ৮টা ৫ মিনিটে নিরাময়। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে স্টুডিওর বাইরে থেকে সাক্ষাৎকার গ্রহণ করে এনেছেন ঐন্দ্রিলা রায়, ৮টা ২০ মিনিটে গান্ধী চর্চা, গান্ধীজি ও সেবা ধর্ম এই নিয়ে বলবেন মঙ্গলা প্রসাদ রায়, ৮টা ৩০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা শিল্পী দেবাশিস চন্দ, ৭টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, ৯টা ২৫ মিনিটে সমীক্ষা মৃণাল ও তার অভিনেতারা বলবেন শান্তনু চক্রবর্তী, ৯টা ৩০ মিনিটে আকাশবাণী পডকাস্ট প্রযোজনা শুভঙ্কর দে, ১০টায় লাইভ ফোন ইন গানের ভেলা উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী, ১১টায় যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার উপস্থাপনায় পৌলমী বাগ ও সৌরিক ঘোষ, ১২টায় অতুল প্রসাদের গান শিল্পী ঈশিকা ঘোষ, ১২টা ১৫ মিনিটে দোতারা শুনবেন শিল্পী স্বপন কুমার বর্মন, ১২টা ৩৫ মিনিটে কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর, তারপর গ্রামীণ অনুষ্ঠান উনো জমির দুনো ফসলে শুনবেন তরমুজ থেকে গুড় তৈরি, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়, ১টায় গীতিকা, ১টা ৫০ মিনিটে মহিলা মহলে কাঁজের খোঁজে, অতিথি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মহাকর্মাধ্যক্ষ রথিন দে, উপস্থাপনায় সোমা সাহা, ২টা ৩০ মিনিটে সাঁওতালি গান সুন্দরী টুডু ও সহশিল্পীদের পরিবেশনায়, তারপর আলোচনামূলক সাঁওতালি অনুষ্ঠান পর্ব ১ শুনবেন পাঠ্যাভ্যাসের প্রবণতা ও বই বাজার অংশগ্রহণে কালী।

শারদ হেমব্রম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তনুশ্রী সিং মুর্মু ও সুলতান সোরেন। এরপর লোকগীতি মোহনচন্দ্র হেমব্রম ও সহশিল্পীদের পরিবেশনায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, ফুটবল বিশ্বকাপ কাউন্টডাউন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক রাজু সরকার, সঙ্গে থাকবে দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি গোবিন্দ মুর্মু ও সহশিল্পীদের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠান পরবর্তী পাঠ আলোচনা, অর্কেস্ট্রা সঙ্গীত ও সাঁওতাল সম্প্রদায়। এই নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন সিংরাই সোরেন, ডগরমণি টুডু ও সুতালাল সোরেন। 6:40 কৃষি কথার আসরে গবাদি প্রাণীর টিকাকরণ, এই নিয়ে ডক্টর অনিমেষ শিকদারের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়। তারপর আমাদের রাজ্যে সামুদ্রিক মাছ চাষের সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য, এই নিয়ে একটি আলোচনা। অতনু রায়, অমলেশ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন সুব্রত চক্রবর্তী। 7:10 তর্জা গান ও কবি গান। 7:30 সমীক্ষা, বলবেন বিশ্বনাথ বিশ্বাস। 8:00 বাংলা নাটক সরীসৃপ, রচনা মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ সলিল সরকার, প্রযোজনা সৌমেন বসু। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা শিল্পী দেবাশিস চন্দ। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরণী দাস। 9:45 দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি শিল্পী দীপ্তম সিংহ বিশ্বাস। 10:50 আধুনিক গান শিল্পী অমৃতা দাস ভৌমিক। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত, শুনবেন খেয়াল শিল্পী বিদুষী মালবিকা কানন। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরণী দাস। 6:35 রামচরিত মানস 111তম পর্ব শুনবেন। 6:45 অতুল প্রসাদের গান শিল্পী ঈশিকা ঘোষ। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়। 8:30 নজরুল গীতি শিল্পী দীপ্তম সিংহ বিশ্বাস। 8:50 দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন। 9:10 রসধারা, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় শায়স্তা নাজ। 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান পপ এক্সপ্রেস, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 12:00 সুরভি পাপিয়া ভট্টাচার্যের উপস্থাপনায়। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরণী দাস। 5:20 উর্বশী, উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ। রিঙ্কু প্রসাদের উপস্থাপনায় 6:10 হিন্দি অনুষ্ঠান এবং 6:30 গুলগুলশান। 7:10 দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন। 7:30 দর্পণ, উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 দিল্লি কেন্দ্র থেকে স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। এবং 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন 15 মে 2026 শুক্রবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:08 হয়ে 35 সেকেন্ড। জয় হিন্দ।